আছেন যে জলদি জলদি দেখছি এসব গান গান আছে মেল গ্রো তেন তেন হো যায় যদি জবান দিকে উস তরে গালিয়া দূসরা শব্দ হ্যাঁ প্রাণ কে বচাইয়া।